আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাস্তি প্রোগ্রাম গাসকাদি জুবেস লাখুরে না আকিল হোসেন দোনা ফ্রপা মোহাম্মদ হাসান সাহেব আকাশবাণী কার্গিল কথনয়ত। ইয়ালে প্রোগ্রাম গালুক জাকখান কুন জাকতাং না চখলা দিরিং ই দি প্রোগ্রাম পেনুসি জম জম টপিক কুনি কাতাম কুন না কারণ ফ্রত চুকপয়ত পি ফ্রালুক বিয়াসেয়ত। গোয়ানা দি প্রোগ্রাম পেনুসি ইয়াতালা দিরিং 23 মাইলা নাতির গ্যাস্তিত হিন্দুস্তান ইনু মিংবিউং শাকসিয়াত চিয়ন্নং দোই জনমদিন ইয়ানি কিং আতিস কাতিগাস কেজাক জেরে জেরেত দে বারিনু ইয়াদালা তাম চিখাই ফ্রচুক পুয়তপি ফালুহবেত। গোয়ানা দেল জালা ওয়ার্ল্ড টার্টল ডে কাসি ইয়াতালা প্রোগ্রাম চিক ফ্রচুগেত ফানখেচাম তাম কুন্না কারণ ইয়াতালা তৈয়ার বেসেয়ত। প্রোগ্রামি রেকসে রেকসা বেত দিরিং দি মিংবিউং শাকসিয়াত চিগি বার্থ এনিভার্সারি ইয়ানিস কে জাক পেকা দো সুইন সুজেসনা দো ইনসুক মহারানি গায়ত্রী দেবী জেরে খুয়াং লেগে না মিংবিউং সিয়াসি পলিটিশিয়ান চি ইনপা দো না খোলা চি জরবাদ জেসনা কুইন অফ জয়পুর জেরে জেরেতপা মহারানি গায়ত্রী দেবী খুয়াং দিরিং দিরিং দি জাক পোলা 23 মাই 1919 ইনুক স্কেখান ইনসুক খুয়ে জনমদিন পুদ্রিং জাকপো ইনসুক গার জেসনা খো লন্ডন ইনু স্কেখান ইনসুক খুয়াং লেগি শাহী জানজো শিগিন ইয়ানি কি লেগি আমির জানজো শিগিনু না তাল্লুক ইয়ৎখান ইনসুক খো নি জানজোস পুই মি পোলাচি জরবাচু জেসনা কুচ বিহার জেরে জের বিনসুক পা দে জানজোস পুর রয়্যাল ফ্যামিলি ইনসু ইয়ানি কি শাহী ফ্যামিলি ইনখান ইনসু দে ওয়াক্সি ইয়ানি কি আতির গ্যাস্তিত হিন্দুস্তান লা শাকশিক মাথোবা আজাদি মিগো

0: শিখান জ্ঞান জোসে গতি ছুই ইকো সিস্টেম পড়ছে ইনসু লেকিন কছুয়া দরে কুলে কুলে স্তোরেন ছেন স্তোরেন গুইন দে ওজা পঙ্গতং ইনসান কুনিন চা জরবনা আতং ছুইং কসুম কসুমি গন্নং ই ফাঙ্গত দি কুলে কুলে মগর পুর আজম ইনমি জানোয়ার পল আজিয়াত গুয়েত গতাং ইস ফাং ফি প্লাস্টিক কুনিনু খোন জুসে গুয়েত ইয়া ফাং ফি রাসিনু চুসে গুয়েত দি কনা খোন ল চা বিউমি বিউম ময়ন মা বদহাল সুসন আখরকার খোন ইয়া প্লাস্টিক কুনিনু শীত বরগা খোন ইস দি প্লাস্টিক না রুল মিরুল বি সামান কুন গতাং ইস ফাংখান কুন স্মিতেত কুতি স্মিতে না দে ওজা শিকা খোন শীত গাহে গতাং ইস খোস ঠুল তামি জগে কা সি শোরি বিয়মানি কা গতাং ইস গতাং লা জগার চুয়ে দেজু নিমালা দুপা দি ওয়াকত পেনু খোন ইস ঠুল গার তামিন গদাং লা কছুয়াই হেফাজতি ফিলা খোং শিকার মাবা জুন মা জুন মা খোং ইস জরুরত কুন পুরা বেফিলা গ্রাল বার গোস চাইন সেন্ট্রাল মেরিন ফিশারিস রিসার্চ ইনস্টিটিউট কোচিন জরখন্দি এদারে মোতাবেক নতির গ্যাস্ট্রিত হিন্দুস্তানুক জগম মংমেনুক কছুয়া উমল লজু কছুয়া ইয়োতলো উড়িষা না বঙ্গাল ইরগম সোন ইমোরলা আন্ধ্র প্রদেশ না তামিলনাড়ু ইরগম সিং ইমোরলা দেন জুনুবি মগরবী তরফ আরবিস আরব ইরগম সিং ইমোরলা গুজরাত মহারাষ্ট্র দোন গোয়াই ইরগম সিং ইমোরলা দি কছুয়া উচাই সুজু ওর হিন্দুস্তানি সবসে থোসে কছুয়া উড়িষা ইন তকরিবন কছুয়া কিসম রিয়া হিন্দুস্তানি ইন সুখ দি সক হেফাজত বেফিলা হিন্দুস্তানি হকুমত ইস আলগ আলগ কানুন চোচ দি কানুন পো অঙ্গ্রেজি দি দুঘু কি দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 দ্য মেরিন ফিশিং পলিসি 2004 দ্য মেরিন ফিশারিস রেগুলেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিল 2009 কোস্টাল রেগুলেশন জোন নোটিফিকেশন 2011 স্টেট ফিশারিস অ্যান্ড লস মাহলি তাজন পো খোঁজ চো চাই দে ইকো সিস্টেম পো ছুই ইকো সিস্টেম পো মিসাল কে তোর পরে ছুই নুক
1: নিয়া
0: ছুই নুক জো হে সুয়া ছো সো সো তো দি কছুয়া নিস কছুয়া খাই গিস সুয়া সিজা চিন সুখ ওর গতি জেসে কি জেলি ফিস জেরে মামো দে তেদা পো মামো চাচিন সুদে দে পপুলেশন পো মেনটেন বালা তাওয়াজুন
1: পোস্টুয়া ছো গোয়ানে লম থম মে থাজু মতলব
0: লম থম মে দোনা দে পপুলেশন পো মামো ছানা দু পপুলেশন পো খস দি গতি কছুয়া নিস জেলি ফিস জো সে খু পপুলেশন পো ছো সে জাকতিন সুখ মেনটেন বা জাকতিন সুখ মতলব পো ইউন সে গতি ছুই ইকোসিস্টেম পে নুক ছোগো লাস চি কছুয়া ইউতেন ইসলিয়ে গনে রাঙ্গলা কছুয়াই হেফাজত বা জরুরি হিন্দুস্তান ইজ এ নাজু কি পুরা ওয়ার্ল্ড ইন 350 কিসমি কছুয়া উমল লুং তে হিন্দুস্তান ইন তকরিবন 100 কিসমি কছুয়া মতলব কুদরতি হিসাবে কি হিন্দুস্তান ইন হর চিজ কুদরতি চিজ ইয়া তো কছুয়া সে মংমো দুক দোন ইন না গতি হর জগা জেসে কি মা গতি রিয়ামসোন ইন ইমোর ইয়ত খান স্টেট কুন সুবা চাহে গতি বঙ্গাল ইন ইয়া গতি উড়িষা ইন ইয়া গতি তামিলনাড়ু ইন ইয়া গুজরাত ইন দোন ইন না সবসে জ্যাদা ইউমি ইনসুক গতি অলিভ রেডলি টার্টল জের খান অলিভ রেডলি টার্টল জের খান পো সবসে জ্যাদা মশহুর দুক ডিউ গতি হিন্দুস্তানি উচিন সু খাস কর উড়িষা লা 90% হিন্দুস্তানি অলিভ টার্টল অলিভ রেডলি টার্টল জের খান পো 90% জ্যাদা উড়িষা লা ইউতলো দেন গতি গ্রিন সি টার্টল কুনি উচিন সুক তে কেন লেদার ব্যাগ টার্টল জেরে দি চোগা কছুয়াই মামো কিসম হিন্দুস্তান ইনুক ইয়জু দোনা দোনা এমবো গতাংস জো হে খং গতি মিসাল কে তোর বিয়ামা জেরে দে সাগি খং ছাঁস পো খং ইনস বিয়ামা নি কে মিসাল গতি ইয়া খাইক জো হে শি সে দিউং দে তে বিয়ামা নি কে ওসে খং ওস দোন জাচিন সুক দো জানা দো গতি রে ছুই ইকোসিস্টেম পো মেইনটেইন বাইত পালা খং লেকিন অহম জরুরি ইনস
1: গান আজ থেরে মজরে দিয়ালে পচিক গান আকাশবাণী কারগিল কেন প্রোগ্রাম ইতালাব কাসিদে ফ্রচুগে মহম্মদ আলী খাচে কেন গান এতাংশ না বেশি

0: nakato ngata bucha janna bumul tanang pasu chuna kato sa cities pyo ta sa yang azu ko chei so chele
1: paso ne nga ji thik tha tika tang chen oi lu thama ta de sem jo thama ta de tika dia la pa
0: ni la pasu chuna kato ngati puche atana aman ya bumui atana aman ran nakato ngati pasu chun pa dare this pu ga chu chu de ti jangla
1: chimbong aji janglai pome khangpa nyol pa je de puta khangpa ni kherchen le
0: man tha nga tha bu sana pomu ran ma go si da chin men
1: a to e khonang ta sa ta ti le khonang yong du pa kon ang sa
2: ma ko na ti ti yang te men yang ul la chang ma go no papa chang tang se o
0: tene nga ti hal pa je si ne pas ki la
2: ka sa
0: du tok si o se men tene ya ti pomu e bu cha la tong a tu chi tu song sik tu sik chang sa se men
2: ngul la je sen ba la ta sa ta kho ba sa man ji te yong pa
0: ওটা সাপোর্টিং সেনাতেনি
2: টিম বরে পার্টি তামা তঞ্জি তামা
0: তেনে দেখনা তাখন তং না ডিক পায়া পুছা পমুং ইসকা ডিক ডিক সেনাতেনে গাচুকচিয়া আজুগ বক্সন চচি পমুন লা চাংলচার বগসি না চিচার বগসি
1: চাংথার বগসেন চাংখেরে গোনি গোনি খলচিক জে খেরছে দেখাইনি জে খেরছেন দেঙ্গাম পাজে দে চে চে দে চাং ছমো জে দে খেরছেন চাংখতি খেরছেন হপ খেরছেন
0: তেনে চাং না ইয়ামপো ইয়ামপো ইয়াং
1: চাং দা ইয়ামপো তৈগির খেরছেন মার খেরছেন আরা খেরছেন রাম খেরছেন তৈ খেরছেন
0: দোন খেরে তা
1: আপু এ দোলো চেচেন ভালানজি দোলো
0: তেনে পমুন রান না কাতো তেনে দোন সব খেরে না তেনে পাকসন লাগা চুচি চুচি
1: এ পাকসন গালা এ নিদুং থামাম বো তেখো দে দে ইয়াং চাং খেরছেন তৈগির খেরছেন ইয়াং মার খেরছেন চাং তো মোজে দে
0: আ খরচি রিচি চুচি
1: harjin de choten shatang gan sha choten ta talu shi shatang mi dukle
0: ya ya
1: ten de choten ta te chola puri choten ta mangbu mangbu choten
0: ya tene nyo pa pa khonchi re
1: nyo pa choten nyo pa dun chona nga chona te puche go ne yang te pa me ne yang nyo pa choten nang nyo pa jer de
0: nang
1: nyo pa jer de te aja ane thama yong chen pa ma nyam po
0: তেনে আজা আনি তেনে স্কেল খান মই কাজ
1: চিচ সাম এ স্কেল কেনে ইয়ং চেন
0: ও চাংমা ইয়ং চিচ গা
1: চাংমা ইয়ং চেন
0: তেনে তা দাসা না গাড়ি এ মেনে ডুলো বে
1: দাসা না চিচ গাড়ি মেনে ডুলো বানে অনি তা গোলা গোলা স্তে গাই খং চেন বস্তে খং কা কা
0: ইয়া ইয়া
1: তা দাসা গাড়ি খং কাই খং বে
0: তেনে খাস কর গতি নং না বখমু ফিং চনা গচু ক্লুরি ইয়ং চেন
1: তা তে লুগু নি পাতে ছাজে মেরা মেনা মেনা লুই ইয়ং নো মেনা মেনা লুই ইয়ং নো পাতে ছাজে মেরা জুবা
0: তেনে nang eta pomi nang na bakmu phings pasang ko
1: aba ta ni sang nang nyopa der de nga mindanga mingpo ajang nang nyopa sum teo de samalute da phinyopa ala ka de pachung de chachen
0: ya ya
1: ete ka yulfen do bum shichen pa ete ka luta no thama nang nyop phinyo thaman zom de luta chen lutap je de lutang chen ta to ka aho pomu le nyen chin man o
0: lutap ga tu ji o ji ga re luri ke sal na
1: lu ke nyen che mera te sir we o che mera
0: ya
1: le ga te ni mi da ta chen
0: ha sir o chen
1: ni sir o chen
0: ko tene lutang sa na tene pakmu phing sa na yang lu o
1: te lutang se nyo pa philo nyo pa nang la khe sham pomu nang la
0: ya ya ya
1: te chen se re chang dan por chen te nga mo ya ni ma sha ren da pa ma ja hon de te thing le phing di khe sham pa ma
0: ya ya
1: পুচে খাম্পা খেরছেন
0: পুচে খাম্পা তেনে দাসাস নাল্লাতা পস্তাওয়ার কা খেরছেন
1: মোল্লা তেগাও কা খেরছেন দাসা গাড়ি খাম
0: দাসা গাড়ি কা গাড়ি খেরছেন
1: গাড়ি সংবা
0: তেরে আজু নিও পান হোসনা ছানচি কে দুক
1: বসলো পথেন চিং দুকছেন দুকছেন
0: তেনে আজা গায়
1: ছেন চিং দুক তেনে নিমা ছেরে দুকতে থরে তালতা ফিতাও মান ছাজি মান
0: ফিরো সংসনা তেনে আজা গায় লক্ষিনা সুলুমুলু
1: চিং আকা আকা ইয়াং ফম দাদি ইয়াং দে চেন ছেন ছেরে
0: ইয়া ইয়া
1: তেন থরে জু পো ইয়াং ফম চুং তে জে দে ইয়াং tana pa ma sechen aba ma sechen thu gun pa pu pa ma gun sechen
0: aya ya tane azuga bakhtol la chitang no zan wan ya sha ngati sien dung changma chitang no
1: nyen dung thama ta no
0: mar ta papa
1: papa ta mar ta no chimo
0: papa mar sa la yit papa sa ta das was ta
1: re was ta no chimo ze hem bo ta no jo men ze hem ta no
0: ছাপা
1: হল চেন

0: ਦੇ ਤਾਂ ਪਤਾ ਓ ਮੈਂ ਦਰੇ ਮਨਾ ਨੋਰਲਾ ਨੋਰਲਾ ਮਨੇ ਇਸਤੀਆ ਮਾ ਚ ਮਨ ਬਾ ਮੈਂ ਤੇਰਾ ਸਰਤਾ ਦਰੇ ਮਨਾ ਨਿਜ਼ਾਮ ਉਨ ਮਨ ਜਿਕ ਯਾ ਸਰਤਾ ਨਾ ਪਾ ਦਰੇ ਮਨ ਯਾ ਮਨ ਮਨ ਫੂਸਾ ਗਜ਼ ਨਿਜ਼ਾਮ ਚ ਬੰਗ ਮੈਨੋ ਨਾ ਪਾ ਸੀ ਮੇ ਸਾਬ ਮਾ ਜ਼ਸ ਖਾਨੀ ਕੇ ਦੁਕ ਬੰਗ ਮੈਨੋ ਯਾ ਰਾ ਸਰਤਾ ਨਾ ਦੁ ਤੋ ਸੀ ਸੋ ਮਨ
1: ਅੰਬਖਸ਼ਦ ਹਜੀ ਮਨ ਅਰਦਮੋ ਮੋਜੂ ਚਾਨਾ ਦਖਸਾ ਗਤੀ ਯਾ ਰਾ ਜ਼ਰਨਾ ਸਕਿਆਤ ਕਨੋਰੇ ਸਕਿਆਤ ਕਨਾ ਮਤੇਸ ਥੋਕ ਟਿਕ ਜ਼ਰਬੇਗ ਯਾ ਦੋਨਾ ਛੁੱਟ ਜ਼ਰਬੇਗ ਨਿਸ ਤਬੇ ਜੁਦੇ ਚਾਨਾ ਥੋਕ ਪੇ ਕਨਾ ਗਤਾ ਗਾਗਾ ਫਸਲ ਕੋਨੇ ਉਮਤ ਔਰ ਛੁੱਟ ਪੇ ਕਨਾ ਗਤਾ ਗਾਗਾ ਫਸਲ ਚੋ ਉਮਤ ਔਰ ਉਹਦੇ ਫਸਲ ਕੋਨੇ ਯਾਨੀ ਫੰਕਿਉ ਗਤੀ ਮਿਮੋਂ ਸੁਨ ਗਤੁਕ ਜ਼ੋਸਤਾ ਚਿਕਾ ਕੋਲ ਬਰਗੋ ਚਾ ਜ਼ਿੰਦਿਸ ਕੋਲ ਚਿਕਾ
0: ਯਾ ਅੱਲਾ ਥੋਕ ਪੇ ਕਨਾ ਨਾਸ ਤਬ ਚਿੰ ਜੁ ਨਾਸ ਪੋ ਯਾ ਇਸ਼ਰ ਨਾ ਕੋ ਲੋ ਏ ਜ਼ਾ ਸੁਮ ਏ ਜ਼ਗਰ ਗਿਆਦਰ ਚਿੰ ਜ਼ਗਰ ਗਿਆ ਮਨ ਨਾਸ ਪੋ ਸਮਿੰ ਚਿੰ ਕੋ ਮਨ ਪਟਕ ਨਾ ਬੂਤਿਓ ਚਿੰ ਦੇਖਾ ਨਾ ਯਾਰਾ ਸਪੈਰਾ ਤਾਰਨਾ ਯੰਗ ਅਤੇ ਸੂਜ ਬਰੋਤਾ ਚੀਨ ਸੂਜ ਯਾਰਾ ਸਪੈਰਾ ਤਾਰਨਾ ਸੋਤਾ ਪੇ ਦੇ ਦਰੇ ਨਸ ਨਾਲ ਨਾ ਯਾ ਦੇ ਆ ਇਹ ਕੋਸਟਾਂ ਦਰ ਖਾਂ ਚੋ ਚੀਨ ਦੋ ਤਪ ਚੀਨ ਦੋਨ ਤਪ ਸੇ ਯਾ ਕਿ ਨਾ ਮੋਲਾਕ ਤਪ ਚੀਨ ਛੂਤ ਥੋਕ ਨੀਜ਼ ਦਰ ਖਾਂ ਪੋ ਥੋਗਾ ਨਾਸ ਪੋ ਨੰ ਸਟਨ ਮਾਉ ਯਾ ਕਿ ਨਾ ਨਕਸਾਨ ਮੈਂ ਮੈਨੇ ਤਪ ਚੇ ਮੈਂ ਯਾਰ ਛੁੱਲਾ ਉਹਦੇ ਸੋ ਮੈਨੇ ਮੈਂ ਪਿੰਦਾ ਰੇ ਨਾ ਮੈਨੇ ਯਾਰਾ ਕਿਸਮ ਪੋ ਦੇ ਬਾਜ਼ਾਰਾ ਵਾਜ਼ਾਰਾ ਫਲਾਨ ਫਿਸਤਾਨ ਯਾ ਕਿ ਨਸ ਨਾਨੀ ملاق تبسين يا شمو ملاق تقدر انت كنا سرت عنا او ملاق يا سرنا ملاق ما ناس زبرتاز انت ملاق يا كده الناس نال ده كان رون لاس بقى با يارشين بانك بيك بروس ده انت سي باتي تا سي يا كده ده انت زين كون بشار لوشين يا كده انا الو تجي استا تا تشين ساس يسبر او يا كده انا اي لوتي استا دارش بيلا فينشين دو فينسر كمو كاني تو ما كيرشين ইরান ইনতে কানি কুরি দাস বিয়ারি তে দুস ওলা কাচুল পাস গাদ কম তো হরমা বিং মানে হরমা তুচিন ইরা সারা দান না দে প্রেসকা পারি গিয়া ইছে না কসমি ইয়া কা চিগা কা তুই ওচিন ইরা সারা দান কুম বিজার কান কা তু ইয়া মারশান জার কান কা তু ওদন ইয়া ইছে না ওদন কা জাল ওদন সকলচিন দেসি তো ওলা কাচুল ইয়া সন মে কম জাওয়া শিস না মানে মে তুক ইয়া ওদো তো সুয়ো তুক ইয়া না সারা দান না তিসকা ইয়ো তুক পায়া ইয়ো কান জে তুক সুব সুব গোজ গোরে স্কলে তুক ইয়া ইয়া ওদো তো সোবা সে ইয়া কে মানে চি না মাতুন বাসে জে তুক মানা ইয়া না পাসি না দারে স্পেরা ওতাং না না পাসি মি মানা সিং থাত মানা ইয়াদি ইয়ারাং নি না পায়া ইয়ো সে টাই মা দুক তুক লাজমে তুক দে তুক সে মানা চেক তো সে ইয়া দে কে খোলাক চিক তাং না ইয়াদে কে টাকি চোস্তাং না না মানে জাবাতা সা ইয়া তা মার চিক তাং সে মার না মং মো তুক তাস না পাসি আচি তুস পিয়া নুক মানে দুক গোলা গোলা পিঙ্গে তুক আনে সাগাজ ইয়ারা আসপেরা তাং না ওরেস তাং সে না জেমিয়া নুক ওর ওর তাং তুক জিল দে দেয়াতা দেয়াতা পিঙ্গে তুক মার পো নিয়া মা দিয়ং খালে সাদা দিয়া মার পো তাং চা ইয়া দোনা না মানে ইয়ারা আসপেরা তাং না গা ইয়োৎখান কা তু লাজা ছে তুক পাঞ্জাব আছে তুক লেয়া ছে তুক ইয়া দো তো বাসে কেউ তুক মানে এরা স্পেরা তা আমি তাই স্পেরি কে স্পেরিং ওরা দো রুপিয়া আল্লাহ বাসিন মানে দো রুপিয়া সিরিপ দো রুপিয়া আওয়ালিকা দো রুপিয়া লাজ বাসপিন ইয়া মুলচুইজ অসমিন দেশ মুলচুইজ পোলা ইয়ারা স্পেরা তা না আনাটুক জেরিন চিগিয়া খেলে না আনাটুক আচ্ছা চলো গোরাম বিয়ে তুক এরা স্পেরা তা না ঠান্ডা চি গোরাম ফেলনা কেলো কেলে তেল দিয়া বোতল চিনোচিন বোতল চিয়ানুক ইয়া চিন পোফেনা সুম দিয়ালা যাবুচিন দারে সিনে কালাস্তা রিটিং যাবু মানে ওদো তো সিও চুক বা ইউদা ইয় তেনা মানে ইয়ং ধরে ইয়া শেরে ও সিমে চুক ইয়াং ইয়াং আতি ইয়া ডনপো লেবনা একের পাশাই সমাজ হাসে গেমে চুক ধরে মানে সাকার তার ইঞ্চি না বিয়েক সাত চিন ইয়া বিয়েক সাত ইয়াল কোদান শোরন পে যাচ্ছে মানে বিএক্সাতে লুকেছে ব্রাশিকটোনা মানে দেতানা কোন ব্রাশ ফ্রেন্ড ওয়েটা ইয়া শক্তিয়ন সেনতু ইয়া মা শোমিয়ন সেনতু আছে ওদেতা সে জামানি মি জুগাচা ইয়া সাতা না
1: মানে আরদম মো সাজি সাহেব চানা দখসা ইয়া রাজরনা গতি ইয়া চুদলা আর ইয়ামব্রাজরে ইয়া ব্রোজরে ইয়া চাজরে দুন মিনমা ইয়াং বহুত সারে গাতি ইয়া ফাজল গাতি তাবাত জে চানা দুন গামা গাতি মিমাস কোনিস চিফরেস ইস্তেমাল বেনে তু চিস কোলনে তু দুনলা
0: দুনলা মানে ইরান প্রাতান দে তানে সি সুস ইরান প্রাতান এ চুতি ইসো এ মোলা পোতাবনা রুনলা এ পারসাচে তুক ইরান প্রাতান এ ব্রো তাবনা রুনি মানে ইয়া চেনা জানপো ইয়া ব্রো কাইওন তু খাল রিয়াত চু চোয়া মেয়ংখানি মানে মিগ মাতু মানে ব্রো ব্রো সামো দুক সাক পাসাং তা গ্রামো কাতো মা ফোর না গ্রামো ফোর না মানে রুকুন সে চে দুক না পে তা না দে মেজান বুদ না কো মানে বুতিন ব্রো মেজান মা বুদ না ইয়া

মির্সিসি গোমগুয়ে গ্যাক প্যাং তুত্রসিস বাজানা না মির্সি চাইন স্কো তিয়ান্তি লাক্তুতিকা দিউ থার খিল চুগেন মিমাংস গামাস ইউলপা গামাস লাক্তুত বেন গ্যারচিতলা গোয়ার খ্যুঙেন মির্সিস নিস্তং ইশুর সাবদুন নাতি মির্সিস নাতি ইয়ার গ্যাস প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট সেন্সেস অফিসার কার্গিল লাক্সি চোকসনা মিমাংসি ফান কেফেয়া

আছে নমনি প্রোগ্রাম পোখরে গায়াং ছাশি গেন্তি দুনু ক্লিপসেট নিশতে না দিদি আছে নমনি প্রোগ্রাম আর নাবেন ইউৎখান সাকা আসসালামু আলাইকুম রদিয়াং মাইও দিয়ান্তং সাক ননমিত ছনমিত আরগামো সেনমো না ইয়ম্বো জুকসে দুকদুক দিরিঙি আছে নমনি প্রোগ্রাম প্যাং সাকচিক্স নাল্লা গাছ ইউএন গ্লোবাল রোড সেফটি উইক দিস কল্লা স্পেরারি ক্লিপচুপি ফ্রালুকসবেদ ইয়াং দের গ্যাব না ইউএন গ্লোবাল রোড সেফটি উইক ইস কল্লা স্যার মাহমাতি কানা হাগরিগাং লিপচুপি ফ্রালুকসবেদ ইয়াং দের গ্যাব না প্রোগ্রামি ছংসে কা আখন বাকের জিশানিস গতেন সখমাস তুৎখেগাং লিপচুপি ফ্রালুকসবেদ কসানি প্রোগ্রাম আর নাবে উৎখনুন দি গাছ ইউএন গ্লোবাল রোড সেফটি উইক ইস কল্লা স্পেরারিক জেরেদ এরগেতে রেসি ইউএন গ্লোবাল রোড সেফটি উইক জেরে দুনিয়ায়ং মাইল জে চুঙি সি কনা মাইল জে চোপিয়ত সুপা মাল্লা খোসখান ইনসু ইউএন গ্লোবাল রোড সেফটি উইক পো সাকবাসেক্স নাল্লা 2007 নুকনা দি হপ্তাও মাল্লা খোমা গোজুক বাখান ইনসু দিচিগি লুয়ে গ্লোবাল ইউএন রোড সেফটি উইকি থিম পো ইনসু মেকিং ওয়াল্কিং অ্যান্ড সাইকেলিং সেফ সেরে ওর দি হপ্তা অনুক লোকাল লেভেল ইন ইয়া ন্যাশনাল লেভেল একাং ক্যাম্পেন রিক স্টুলস খান ইনসু ওর দি ক্যাম্পেন উন স্টুল বি তোন পো দিয়া ইনসু কি ইয়ান মা চেক পো মিন লা শং স্কুল বোর্ড কি দক্ষান দুনিয়া এক্সিডেন্ট ই ছো স্ট্রোল চিক রোড এক্সিডেন্ট দানে ইয়তং জেরে ওর মিন লা দি স্কোলা আহগা বো কি চাম শিক মি স্ট্রোক না সংসে ইনাং রোড এক্সিডেন্ট উনি স্ট্রোলিকা ওর দক্ষান গাতাং আর তাকসপা চাম শিক রোড উনিকা গাড়ি থিক পো স্কেট সেট ওর গাতাং রোড উনিকা ডুল চানা ইয়া গাড়ি স্টুল চানা ট্রাফিক রুল সাকি জাডুল বাচা তা কি গাতি জান পোলা চং জোখার শিক মিফোক ওর দিচি গি লুয়ে থিম পো ইনাং কি ইয়ান মা চেক পো সাইকেল ইকা ইয়া ডুলে ছে ফ্রালুকস বাচা চে জের না ডুল চা না সাইকেল ইকা ছচস পুস বসে গাতির গোলা এক্সারসাইজ সং ছচিন সুক ওর গাতং এক্সিডেন্ট সুক হাদিসানি কানাং থাকরিং লুশিন সুক ওর ইয়াম্বু ইয়াম্বু গাতি ফ্লুং না খারখোরং লেখমো লুশিন সুক দি হপ্তে অনুক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউএন জেনারেল অ্যাসেম্বলি গভর্নমেন্ট না প্রাইভেট অর্গানাইজেশন সাক স্কুল সাক ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দোনা ট্রাফিক পুলিশ সাকি সং দি হপ্তে অনুক